0: Ματωρική.
1: Έγκα μαϊ άννα, τε χω το κε, γουάι χω, μαϊ άχω κι άνω χω.
2: Χάρι χω ατσι καϊτά.
1: Νο μαϊ τε βάρου, φακα χι χι κο, με πουταρά, ε, χαρά.
3: Whakarongo tonu mai ki tō reo irirangi Māori o te hiku o te ika. Iwa te kaumāwhitu, ira tahi te iarere. Te hiku o te ika.
4: Tēnā, whakarongo mai e hoa mā, he pānui tēnei. He tino wā tēnei kia whakamahara tia tukoe, kwa wā tea ngā whāngai ngā kano ārai mate o te hōtoke, tāia tū ki te rewharewha, ināe nei tonu. Me re hita mō tētahi wā pai ki a koe ki bookmyvaccine.nz ki tō kai whakarato hauora rānei. Kāti, ka tāia pēa e koe te ki, kwa uti tēnei mahi i mua i te wā pānui hokohoko e whai ake nei.
5: Kōtaku inorita e te kakara.